প্রথমে যেতবে শিশুটি ভূমিষ্ঠ হুয়ে এই মাটিমা কোলরে হি সে পাদ থাকে, তা মানে তারি কোলরে হি সে পড়ে, তারি কোলরে সে পরিপালিত হুয়ে, তারি শাগ তন্ডুল খাইকি সে বড়ে, তারি পানি পবনরে তার শরীর বৃদ্ধি পায়। ভাবন্তু তাহলে যদি সিয়ে আমপাই এতে কলা সবু সিয়ে আমাকে যোগাই দিয়ে, তার মানে আমার যাহা আবশ্যক আমার ভগবান যেতবে আমাকে সৃষ্টি কলে বা যেতবে মাতৃ গর্ভরে শিশুটি সঞ্চরণ হেলা, যদি মার স্তনরে সে ক্ষীর রখিদেলে তাহলে জন্ম পরে কোন সে আমপাই খাদ্য বস্ত্র বাসগৃহ সব রকি না, সব রকিছেন, কিন্তু আমি কন করুছে আম কামনাটাকে বড়ছে, যাহা ফলরে কি আমার পতন হচ্ছে, যে কামনা বড়িকি আমি আমার লক্ষ্যস্থলরে ঠিক পৌঁছি পারুনে। তেমন আমার যে ব্যক্তিগত লক্ষ্য আমি কাহিকি জন্ম হয়েছে, কন লক্ষ্য আমার এইটি মু প্রকৃত লক্ষ্যটাকে হি কহিবি। প্রকৃত জীবনর লক্ষ্য হচ্ছে যেতবে শিশুটিয়ে মাতৃ গর্ভরে থাকে সে সেইটি ভাগবতরে অছি আমার এই জিনিসটা জীবর স্তুতি, তার মানে সে সেইটি হাত যোড়িকি, যেতবে আমি সমস্তে দেখিছে শিশুটি হাত যোড়িকি হি মাতৃ গর্ভরে থাকে, কারণ সে সেইটি হাত যোড়িকি ভগবানকে স্তুতি করুথায়, প্রভু মতে এই যে নর্ক ভিতরে তু রাখিছু এইঠুর শীঘ্র উদ্ধার কর, মতে আউ এ নর্ক যন্ত্রণা জন্ম মৃত্যুর চক্রে মতে আউ পকানা, তেমন শীঘ্র উদ্ধার কর, আউ কোন সেইটি কথা দেইথাই ভগবানকু মু তম পাখক বা শীঘ্র মু পড়ে আসিবি, কিন্তু যেতবে সে জন্ম হয়ে পড়ে পুনি পড়ে আসে সংসারক সেই সময় সেগুলা সে সবু ভুলি যায়, যোটা জীবর যোটা স্তুতি লা, তার মানে তার লক্ষ্য হচ্ছে সে ভগবান ঠার আসছি, আমি যদি আমার অতীতক দেখি দেখি যা আমার বাপা তার বাপা তার বাপা এমতি যেতরে আমি দেখি দেখি যা আম প্রথম পিতা হচ্ছেন আমার স্বয়ং পরম ব্রহ্ম পরমাত্মা সে হচ্ছেন ভগবান, সেইপাই আমি তাঁকু কুহে তুমেব মাতাশ্চ পিতা তুমেব তুমেব বন্ধুশ্চ সখা তুমেব তুমেব বিদ্যা দ্রবিণং তুমেব তুমেব সর্বং মম দেব দেব, তাঁকু আমি মাতা পিতা বন্ধু সখা বলে কাহি কুয়ে, এটা খালি পাটিরে কহিদেলে হবনি, প্রকৃতরে সে হি আমার পিতা সে হি আমার মাতা আর পরম পুরুষ সেই মাত্র সেই জনে, তেমন যদি আমি তাঁকর সন্তান যেমতি নদীর গতি হেলা সমুদ্র, কারণ সমুদ্রর তার সৃষ্টি সমুদ্রে তার বিলয় ধরাপৃষ্ঠরে যেতবে প্রবাহিত হোথায় বিভিন্ন নামকরণ তার থাকে, গঙ্গা যমুনা সরস্বতী গোদাবরী থাকে, কিন্তু যেতবে যাইকি সমুদ্রের মিশি যায় তার আউ কিছু নাম নথায়, তেমন সেমতি আমার সৃষ্টি হচ্ছে সেই পরম ব্রহ্ম পরমাত্মাঙ্ক ঠারু, তেমন যে পঞ্চভূতরে শরীর গড়া এ সারা সংসারটা সেই পঞ্চভূতরে গড়া, তেমন আমার পঞ্চভূতরে গড়া শরীরকু আমি পঞ্চভূতরে গড়া সংসারের সেবারে বিনিযোগ করিকি যাইকি আমি আমার লক্ষ্যস্থলরে পৌঁছিবা, তেমন সেইটা হচ্ছে আমার ব্যক্তিগত লক্ষ্য, তেমন যেতবে আমি ভুলি যাইছে বিভিন্ন প্রকার আম ভিতরে যে অজ্ঞানতার কালিমা সংসারের মায়া মোহরে বাঁধিকি রহিছে, যে সেইপাই ভাবন্তু অর্জুন যে কি ভগবান পাখরে রহিলে কিন্তু তাঙ্ক ভিতরে কেতে অজ্ঞানতা লা যুদ্ধ করিয়া আসিকি কহিলে মু যুদ্ধ করিবিনি, তেমন ভগবান রণ ক্ষেত্রে তাঁকু সাতশহ শ্লোক বিশিষ্ট গীতা শুনেলে, সবু শুণিলা পরে তাঁকর সবু মোহ তুটি গলা, শেষে সে কহিলে আপন এবে যাহা কহিবে মু করিবি, তেমন এটা হচ্ছে আমার ব্যক্তিগত অর্জুনকর যেমতি আমি সমস্ত জন জানে অর্জুন তাঁকর যেমতি ব্যক্তি

0: headlines once again. Prime Minister Narendra Modi reviews infrastructure projects worth around 30,000 crore rupees at Pragati meeting, pushes for AI-driven TB elimination and stronger cyber fraud response. Samvidhan Hatya Divas being observed to pay homage to those who suffered during emergency. India-China border trade via Lipu Lake Pass in Uttarakhand to resume after 6 years, 26 trade passes issued. U.S. federal judge bars Trump administration from implementing proof of citizenship requirement to vote. Powerful 7.5 magnitude earthquake hits Venezuela, causing collapse of multiple buildings. And in cricket, India to take on Bangladesh in Group A match of ICC Women's T20 World Cup in Manchester this evening. And with that, we end the morning news. Have a nice day.
1: প্রথমে সমাচার প্রভাত পরে মর্নিং নিউজ শুনিলে রেলিগুড়ি প্রচারক হল আকাশবাণী দিল্লির মিডিয়াম ওয়েভ্র 204.5 মিটার তথা 1467 কিলোহার্জ যোগে এফএম রে 103.6 মেগাহার্জ যোগে এবং মোবাইল ফোন নিউজ অন এআই আপ মাধ্যমে আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী জয়পুর কেন্দ্র। প্রথম শিল্পী হলে গোপাল কৃষ্ণ বেহেরা, গীত রচনা কীর্তন নারায়ণ পাড়ী।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: ଗୀତିକାର କୀର୍ତ୍ତନ ନାରାୟଣ ପାଢ଼ୀଙ୍କ ଗୀତ ରଚନାରୁ ପରବର୍ତ୍ତୀ ଶିଳ୍ପୀ ହେଲେ ଜ୍ୟୋତିର୍ମୟୀ ମହାପାତ୍ର।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: পরবর্তী শিল্পী হলে ইরা মহন্তী।

0: পড়বা, তারপরে সন্ন প্রভা কর, তারপরে আমার আসি গেলে শুভন সাহু মোর মামু, লোকনাথ সাহু ভালুবাহান, তারপরে লিলি দাস কেশরীপালি, প্রশান্ত কুমার দাস কেশরীপালি, রাধাকান্ত বই জালপালি বিজেপুর, মুরলী মেহের গোটা বরগড়, মুরলী প্রসাদ কর মহুলপালি, তারপরে ভক্তচরণ বই কেন্দুঘাটি, তারপরে বিহারীলাল হই মোর দাদা আছেন, পরমানন্দ কিষাণ কেন্দুদেহি নাগুপাত্র কলাহান্ডি, তারপরে করমখানি সাহু, আর যেটি সঙ্গে সঙ্গে সমস্ত শ্রোতাবন্ধু এটা ডেডিকেট করে দেবে জগন্নাথ প্রভু, সমস্তঙ্কর চলা পথরে পুষ্পবৃষ্টি করবো আজ্ঞা, আর আপন মানকর এটা উন্নতি করুন, আপন মানে এটা আজ্ঞা আমাকে মানে মনোরঞ্জন দেখি, আমার যে ডিপ্রেশন রয়েছে আজ্ঞা এটা গোটে আকাশবাণী হচ্ছে আজ্ঞা ডিপ্রেশন মেডিসিন আজ্ঞা, এটা সমস্তঙ্কর আজ্ঞা মানে যে মানে দুঃখ থেকে আজ্ঞা সেটা দূর করছে আজ্ঞা, এই গীত এই গীত শুনিকি ভগবান সমস্তঙ্কু মঙ্গল করবে বলিকি মোর ভগবান পাখে প্রার্থনা আছে।
1: বহুত বহুত ধন্যবাদ দৌছু, আপনার পছন্দর গীত শুনতু
0: আজ্ঞা, ঠিক ধন্যবাদ
1: ধন্যবাদ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতিলা, রাইট? তাহলে এই পর্যন্ত এতে স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: সাধু বাসুদেব দাস এবং সাথী পরিবেশন করছি খঞ্জনী ভোজন শুণন্তু।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: লোকহিতর কার্যক্রম শুনছন্তি আকাশবাণী জয়পুর কেন্দ্রর। বর্তমান শুণন্তু ধুড়কি গীত, শিল্পী হেলে গোবর্ধন পাত্র।

অষ্টমী অঙ্গুষ্ঠি হস্তপদ খঞ্জিলা নবমাসে চমড়াকু ঢাকুনি দেলা দশম।

0: আলুমিনা ও তহিরু আলুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা যাই থাকে। সুখর কথা, বিগত দশন্ধি মধ্যে ভারতের পূর্ব উপকূলে বিশেষ করে ওড়িশা ও আন্ধ্রপ্রদেশের মাল অঞ্চলের অপরিমিত বক্সাইট পথর খনিমান আবিষ্কৃত হল। এটিমধ্যে ওড়িশার প্রাথমিক সমীক্ষা অনুযায়ী 1200 নিউত টন্রু অধিক বক্সাইট গচ্ছিত থিবার জনা যাইছি। পুনি আলুমিনিয়াম ধাতুর নিষ্কাশন পাই প্রচুর পরিমাণের বৈদ্যুতিক শক্তি আবশ্যক। আম রাজ্যের অপরিমিত জ্বালানি কয়লা সম্পদ রহিতিবা দৃষ্টির তাপজ বৈদ্যুতিক শক্তি উৎপাদন পাই প্রশস্ত ক্ষেত্র রয়েছে। তেণু তালচের কয়লা খনি অঞ্চলের কয়লাকে ভিত্তি করে আবশ্যকীয় তাপজ বিদ্যুৎ শক্তি উৎপাদন পাই যোজনা করাগলা। এই পরিভাবে আলুমিনা ও আলুমিনিয়াম ধাতু উৎপাদন পাই আবশ্যকীয় কঞ্চা মাল, বৈদ্যুতিক শক্তি, জল যোগান, শ্রমিক কারিগর, জমি বাড়ি তথা যোগাযোগ বা ইনফ্রাষ্ট্রাকচার ইত্যাদির অপূর্ব অনুকূল পরিস্থিতি ওড়িশার রহিথিবা দৃষ্টির ভারত সরকার ওড়িশায় হি গোটিয়ে বৃহৎকার সমন্বিত আলুমিনা আলুমিনিয়াম শিল্প কারখানা প্রতিষ্ঠা করা স্থির কলে।
1: এই বিরাট প্রকল্পক আখি আগে রাখি সমভাবে প্রস্তুত চালিছে অন্যান্য অনেক আনুষঙ্গিক কার্য। কোরাপুট রায়গড়া রেলপথ আরম্ভ করে দামনজোড়ি টাউনশিপ পর্যন্ত নেলকোর চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর শ্রী কে এস রামচন্দ্রন এক সাক্ষাৎকারে,
2: আমার নেলকো প্রজেক্টটা হচ্ছে প্রথমে পাঁচ পাঁচ মালি খনির প্রায় আড়াই মিলিয়ন টন ধাতু সেটু নিষ্কাশন করে সেইটু আমি আলুমিনা তৈরি করব। এই আলুমিনা তৈরিটা হল গোটে প্ল্যান্ট দামনজোড়িতে, দামনজোড়ি, বারাংপুর ও আম্বাগাঁ এই তিন গাঁরে আমি নেইকি সেটি আমি গোটে ফ্যাক্টরি বসাইব।
3: ফ্যাক্টরি বসাইবে? আচ্ছা, এটি যে ফ্যাক্টরি আপনি বসাইবে দামনজোড়ি ঠারে, সেটি প্রায় কত লোক কাম করবে?
2: অনুমান মোরামারে প্রায় 2000 লোক সেটি কাম করবে, সমস্ত অফিসার মানে ও অন্য লেবর মানে সমস্ত মিশি করে।
3: মানে কোন কোন প্রকার লোক সেটি রহবে? ধরুন অফিসার, লেবর, আপনার কয়লে শ্রমিক মানে রহবে, আর অফিসার মানে তা ছড়া
2: আইটিআই ট্রেন লোক আর জুনিয়র লেভেল কত লোক মানে আমি ট্রেন করবু।
3: আপনার ট্রেনিং
2: ব্যবস্থা ব্যবস্থা বি আছে
3: যে আপনার টাউনশিপ টি গড়ি উঠব, সহর টি সেটি গড়ি উঠব, সে সহর সম্পর্কে কোন কেমতি যোজনা করা যাই?
2: সেই সহরটা গোটে মডার্ন সহর হব, সোনাগড়া এইচআইএল ভালিয়া আর গোটে মডার্ন টাউনশিপ হব। সেথিরে বাহার অনেক লোক আসবে, অফিসার মানে আসবে, সমস্ত রহবে সেইটি, হসপিটাল আর স্কুল কলেজ ইত্যাদি যেমনি সোনাগড়ার হয়েছি সেমতি সেটি বি।
3: আর গোটে কথা, যা যাওয়া কোন ব্যবস্থা করবে? ধরুন যে কাম ধন্দা করবে সে তো সেইটি যাবে না, গোটে জায়গার সে কাম করবে সেটি যাবে, বা যে আসবে সে দূর আসছেন আপনার পাখ সভা পাখে থাকা রেল স্টেশন বোধহয় বিজয়নগরম, বা এপটে যদি কে আসতে অন্য দিগর জয়পুর প্রভৃতি অঞ্চল আসবে কি করা সে যা কি যানবাহনের কোন ব্যবস্থা?
2: মোর অনুমান হচ্ছে যে নালকো কাম আরম্ভ কলা পরে অনেক লোক মতো আসিকি পচারছেন আমি কেমিতি নালকো সঙ্গে সম্পর্ক রাখিপারিবু, কেমিতি আমি এথু লাভ পাইপারিবু। আমি কহুছু তুমি ট্যাক্সি চালাও, ট্রাক চালাও, ছোট ছোট ক্ষুদ্র শিল্প আরম্ভ কর বলিকি এমতি নানা প্রকার তাঙ্কু আমি অ্যাডভাইস বি দেউছু।
3: কিছি নুয়া শিল্পদ্যোগী, যুব শিল্পদ্যোগী মধ্যে এমতি ব্যবস্থা করিকি নিজ পাই পেট পাটনা আমি ধন্দা করিপারিবু। আর গোটে কথা শেষে, আমার এই যে প্রকল্পটি হচ্ছে মোটামুটি ভাবে আমাকে টিকিয়ে ধারণা দিন, এত এটা যেটা সরিযোগ আমার বার্ষিক আমাদের আয় কেতে হব?
2: এটা এত 8 লক্ষ টাকা, 8 লক্ষ টন আলুমিনা বাহার
3: আজ্ঞা,
2: প্রত্যেক টন বর্তমান 2000 টাকার বিক্রি হচ্ছে।
3: এইটা তো আমার দেশের তাকে কোনসি শিল্প পাই ব্যবহার করা যাবে না? আমি বাহার
2: কো 8 লক্ষ টন রো অধাধি চালু যাব অনুগুল কো তালচর, যেটি তাকে অ্যালুমিনিয়াম পরিণত করা যাব। আর সেই অ্যালুমিনিয়াম রো নেইকি ডাউনস্ট্রিম ইউনিটস বলে অনেক প্রকার
3: ইন্ডাস্ট্রি
2: শিল্প গড়ি উঠব সেটি, আর বাকি যা বলব তাকে ভেজে ভাইজাগ পোর্ট জরিয়ারে বিদেশকে আমি রপ্তানি করি।
1: ইয়ে থিলা নেলকো যোজনার রূপকল্প। তাপরে আমি আপনাকে নিয়ে যাচ্ছি দামনজোড়ির সেই মুন্ডিয়া উপরক।
4: মু আজ দামনজোড়ির সেই মঞ্চ উপর ভাই দামনজোড়ি নালকো যোজনার এক সুবিস্তীর্ণ অঞ্চলক দেখা পাচ্ছি, সেই ঐতিহাসিক মঞ্চ যেঠার প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সমস্ত এই

0: হবো, ভালো হবো না খারাপ হবো কয়লা?
1: জানি সেটা আরাম বুঝো নাকি
0: জান না, তুমি কোন ভাবছো?
2: আর কম দাম দিলে ভালো কাজ হবো আজ্ঞা, আর কি করবো? চাকরি বাকরি দিলে ভালো হবো, চাকরি যদি না দিলে তো আমি মরি যাবো, আমার জমি গলা ঘর গলা, বঞ্চবা বসবাকে তো জায়গা নাই বলে, আর কোণ হলে রাস্তা যদি সরকার যদি আমাকে ন দেলা বলে মরি যাবো কথা আগা, দিলে ভালো কথা আগা, আর না দিলে আর আমার বঞ্চবা বুদ্ধি আর কুটা দূষিত আজ্ঞা, কিছু তো নাই। খন্ডে জমি ছিল সিনা সেটি যে আমি দেশিয়া লোক বর্ষক পাঁচ ফুটি আনিকি গোটে ছ মাস হলে খাইথান্তু, হলে বিলকুল জমি নাই ঘর নাই চেষ্টা নাই, যদি চাকরি বাকরি কৌশি কাম দাম ন দেলে মরি যা কথা বলি, এটি একা আমার মনে অছি সিনা, আর কিছু নাই।
0: কইছেন্তি পরা দেবে বলে?
2: হ্যাঁ দেবে বলে কইছেন্তি,
0: ঘর পাই তো টঙ্কা দেইছেন্তি,
2: ঘর পাই টঙ্কা দেলে, আর টঙ্কা দেইকি মিশা ঘর খন লাগা দেবে বলি কি সেমান কইছেন্তি।
0: হ্যাঁ
2: দুই খন গাঁর লোক তো ঘর দেয়া হই গলা, আমার গাঁর লোক তো নাই, এটা
0: অন্য মানুষ দিয়া গেল,
2: দুই খান গাঁর লোক দিয়া হয়ে গেল।
0: কোন কেমতি সব ঘর দিয়া হয়েছে? কোটা ঘর
2: পাঁচটাইল ঘর
0: দিয়া হয়েছে।
2: হ্যাঁ
0: আচ্ছা তোমার এটি কেতে স্কুল কলেজ অফিস কেতে লোক সব আছে, এসব ভালো হবে নি?
1: ভালো হবে কি কেমতি হবে গো, আমাকে জানা নেই, সেটা নাই কিনা কো অন্ডরা তো জানা নাই কিনা, অন্ডরা আনি দেন নাই কিনা খাইবো ঘর বসবো, আমাকে জানা নেই।
0: ওহো এন্ডা কথা।
1: হ্যাঁ
3: প্রায় হারাহারি 1500 কোটি টঙ্কার এই প্রকল্প, যাকে আগামী 1985 মসিহা এই সেপ্টেম্বর মাসে সম্পূর্ণ কার্যক্ষম হওয়া যাচ্ছে, তাহা কেবল কেতকঙ্ক নুহে বরং সমস্ত এক উন্নত জীবনর উজ্জ্বল ও দৃশ্যমান সংকেত, এতে সন্দেহ নাই। আর উদাহরণ উঠি যাই গ্রামের অধিবাসী মানুষ নালকো তরফ যোগাই দিয়া যাই নূতন বাসগৃহ।
2: ১৩,০০০ দিলে, সেটা দিলে কেতে ১৬,০০০
0: টাকা তুমি পাইল?
2: সব বেড়াতে ১৬,০০০ সেটা ৫,০০০ কেতে হল?
0: ২১,০০০
2: আর ঘর জমি ১,০০০০ এবার সৃষ্টি ৪,০০০০ সেটি আমি পাইলু।
0: কোন কল হতে পয়সা?
2: আর জমি কিনলু।
0: কোড কিনলা?
2: গিরলিপুর দশমত পার পাকে। হ্যাঁ
0: হ্যাঁ কেতে জমি কিনলো? সবুজ পয়সা
2: ১২,০০০
0: সবুজ পয়সা কিনে দিল কি?
2: হ্যাঁ ৬,০০০০
0: পড়লা?
2: হ্যাঁ সব পড়লা।
3: যে মানুষ জনক অথবা যে ইঞ্জিনিয়র জনক সমস্ত অলক্ষ্যে নিরবচ্ছিন্ন ভাবে কার্য করে এপরি এক পরিকল্পনা প্রকল্পকে লোকলোচনক আনলে, সে আমার নমস্য অবিস্মরণীয়। কেবে কোঁঠি হাতে লণ্ঠন ধরি 17 কিলোমিটার পাদরে চালি চালি অথবা নিজের কল্পনা রূপ ন পাইলা পর্যন্ত গোটিয়ে বেলা খাই কিংবা নিজের অধ্যবসায়ক দেশ পাই জাতি পাই উৎসর্গ করিবা, তা এক সাম্প্রতিক ইতিহাস। বিশেষত আমি যেতবে এই প্রকল্পকে পরিপ্রকাশ করা যাচ্ছু, সেটি কেবল গোটিয়ে মাত্র কথা, আমি সমস্তে বর্ণ বৈষম্য বিহীন মানুষ, আউ আম সমস্ত লক্ষ্য এক। আজি কেবল গোটিয়ে প্রশ্ন, এই বিবর্ণ অন্ধকারক এক সুন্দর সকালে পরিণত করা কন সম্ভব নুহে? সম্ভব, কারণ গোটিয়ে সুদৃঢ় অট্টালিকা তৈরি করা লুহা আউ পথরর যেতিকি প্রয়োজন, মাটি আউ বালির প্রয়োজন মধ্যে তাঠারু কিছু কম নুহে, তাহা প্রমাণিত হব আগামীকালের সত্যরু। তেণু আমাকে অপেক্ষা করিবাকু পড়িব আগামীকালের সূর্যোদয়রু শাশ্বত মধ্যাহ্ন পর্যন্ত।

0: জরুরিটা হচ্ছে সংস্কৃতি, যদি গোটে পাখর যদি কলা সংস্কৃতি পরম্পরা যদি নথিব তাহলে কেমিতি গোটে গাঁ অর্থ হোক কি পরিবেশ হোক কেমিতি গোটে ভাল সুবিধা হয়ে পারে। সেপাই প্রথমে যদি কলা সংস্কৃতি আমি যদি আমার হাতক আনবা, উদাহরণ স্বরূপ আছে যে কোনো নাটক হোক কি গীতিনাট্য হোক কি ঘুড়কা নাট্য হোক কি যে কোনো জিনিস হোক, যদি সংস্কৃতি পরম্পরা যদি লোপ পাই যাব, যদি আধুনিকতা কু যদি আমি দেখবা আর চলবা তাহলে টোটালি চলিপারিবার নাই। যদি পূর্ব পুরুষর যে টাইমে বুড়া বুড়ি হলে সে টাইমে কেমিতি কলা সংস্কৃতি পরম্পরা চালুতলা সে টাইমে অনেক আপন বি লক্ষ্য করতে অনেক লোক বর্তমান সে কোন সবাই হাতী মানে বুলে আনুলে ঘোড়া মানে বুলে আনুলে অনেক বর্তমান কলা সংস্কৃতি বর্তমান দুদিনে তিনদিন চারিদিন গুড়ে দেখা মিলুলা। বর্তমান যুগের কোণ হচ্ছে কি আধুনিকতার বর্তমান সমস্তে মাহত হয়েছে কিন্তু কলা সংস্কৃতি পরম্পরা কু সমস্ত ছেড়ে দিয়েছেন। আপনি লক্ষ্য করতে যে জায়গার বি কোন দণ্ড নৃত্যটে হল কি যেকোন ওড়িশীটে হল যেকোন জিনিস হোক সে দেখা লোক মানে কিছু না কিন্তু যে জায়গা আধুনিকতা হচ্ছে যে জায়গার অনেক সোশিয়াল মিডিয়া ডিজিটাল যুগ যে সে যুগ সমস্ত পাস করছেন। আর যদি গাঁ যদি যেকোন নাটকটে হোক কি গীতিনাট্য যদি করা চাহিবা তাহলে গাঁ লোক মানে কোণ কুমার না না সেটা আমি আনবো না সেটা আমি মোবাইলে মারবো বলে কুমার কিন্তু আপনার লক্ষ্য কেতে মোবাইলে মারিবে হ্যাঁ কলে কিন্তু গাঁরে গোটে উৎসব হওয়া কেমিতি গোটে খুশি লাগবে আপনার মোবাইলে দেখবে গোটে কেমিতি খুশি লাগবে সেমিপাই মো মতরে হচ্ছে আধুনিকতার দূরে রাখি কলা সংস্কৃতি পরম্পরা কু যদি আমি দেখবা আর যদি ওইটা করবা তাহলে আমি বি বর্তমান যদি কলা সংস্কৃতি পরম্পরা আমি দেখবা আমার যুবপীড়ি যে টাইমে আসবে সে কলা সংস্কৃতি পরম্পরা কে কিন্তু বর্তমান যুগ দেখুন কলা সংস্কৃতি পরম্পরা টোটালি লোপ পাইগাল আর যদি লোপ পাইবা যদি আমি দেবা নাই যদি তাকে যদি পুনর্বার যদি আমি করা চাহিবা তাহলে এই মেডিসিন করেপারিবা কারণ এই মেডিসিন ভাঙ্গি দিচ্ছে এই মেডিসিন নিহতি ভাবে করেপারিবা।
1: আজ্ঞা ভাই ঠিক কহিলে কি সংস্কৃতি আধুনিকতার উপরে রয়েছে আর সংস্কৃতি কু আমি ছাড়ি বঞ্চবা সম্ভব
0: নাই।
1: বহুত বহুত ধন্যবাদ ভাই কল করে থিবারু।
0: ওকে ধরি নানি নমস্কার।

0: নানা আজি তুই আর কেট লুয়া তো সইগি
1: ওই মগে মিশা বড় সর্দার লাগলা সব লোক কে দেখ করে আজ বৈঠক তানে কেবে কে কে আইতের লাই যাইতের লাই দেখা দেখি না আইতের লু মাত্র আজি বৈঠক ভিতরে সব লোক কে দেখি মত বড় সর্দার লাগলা নি
0: আলে জোয়ার লাগো না
1: মুই মিশা জোয়ার করে দিলি নি
0: বানজি আজি আমার সঙ্গে আছে এ নানা মিনরবালিয়া বলে কে জানিস কি সরোজ কুমার নাইক যে কি এ চৈতি জন বৈঠক তানে ১৯৮৭ মশিয়া তানে আসিলা আমার আইবা কোন দিনে নি আগে নি আসিলা আর আজির কার্যক্রম তার লাগি সমর্পিত বলে জোনটা আমি আজকালের পিলা মান কইলাই নি ডেডিকেটেড জোয়ার কর দে সব লোককে
2: জোয়ার লাগো ভাই বুনি কি আর এই দুইটা মামাকে মিশাই দিব জোয়ার নাই
0: আজি নাকি নানা কে দেখ করি মিনর বালিয়া নানা কে দেখ করি মকে বড় সারদা লাগলা আজি
2: মকে মিশা জবর সারদা লাগলা
0: জবর দিন কে আমি বেট কাটেলু এলে আরি গট কথা বেট কাট তো এলু এলু মাত্র আতা কর গাঁও বটে গোটে বড় দান্দা কথা কটে গেল আছে বলে মুই শুনলি সে জানে কি না মুই না জানি
2: কাই দান্দা কথা যে
0: আর কাকা কোনি সে গাঁজা ব্যবহার করতেলা বলি কর তাকর গাঁও কাক বান্ধি কর দাঁড়ি গেলাই ফোন
2: এলে মামা জানি রে শিখা এটা
0: জানুস কি তুই
1: জানি মুই সে জন্মন করতে লাই নাই কি সে মানে কয়বারি ধান্দা মন না করে বাবু নাই এদে মামা সিতি বলে দেখ ডাবু পতর বলতো সিতি একা ডাবু মিলছি আর তো কন্তি ডাবু নাই নি সিতি গোট দুই হার এনে তেনে খরদুরুস বলে আর নাই নি
0: সেটা যে মিশাও তাকর গাঁর লোকত কি আমার গাঁর লোকত কি তোমার গাঁর লোকত যে মিশাও সেটা ব্যবহার করবাটা এবে মুখে ডাবু মিলছি মুই ব্যবহার করবো জবর জবর ডাবু মিলছি সবু এসে মাত্র নাকি আমার সমাজ খাইটা হলানি
1: জন্তি জবর ডাবু মিলছি বলু আছে নাকি সিতি ফরমাত জবর আয়
0: জীবন মিশা যাইছি
1: ফরমাত জবর বললি
0: দেখ সে ভিতরে ফরমাত আছে আমার তো জন আমার সমাজকে দেশকে আমার গাঁওকে আমার সবুকে খাইলেনি সেটা
1: বর্তুম কথা বর্তুম কথা কায় হলানি বলে আজিকালির গাঁ গহলির হোক কি বস্তি ভিতরে সানসুর পিলা টকি মঞ্জন সেটা আমার নেলাইনি সেটা বড় ফরমাত করে দিল আগে আগে এমনি বাড়লানি যে আর পিলা মানে সি ভিতরে একা উঠে গেলাইনি সি কারবার ভিতরে উঠে গেলাইনি নিশা খাই করি মিলে সেমান জীবন সারি গেলা
2: মামা মোর কথা শুনি করে জবর ডর রাখলা
0: সেটা তো কইলি মুই এবে দেখ সে পিলা মন সব নষ্ট হয়ে গেল নি মেডিয়া পিলা মন নাকি কে কাম করবা লোক নাই কে পাইটি করবা লোক নাই কে কন্তি উচকি মরলানি নিশা খাই করি কে কাকে বাবা মা কে মারলানি এটা
1: শুন বাজি রে এটা কাই কাজে লাই
0: শুন আমার মারি লাইনি
1: এটা কাই কাজে আমি কই দিলি শুন এ দে সে গাঁর সে মঙ্গলু দেখ না কেটিএম গাড়ি গোটে গেলা আছে সে দেখ না গোটে বুলেট গোটে চললানি এলে সে তো কাইটা না করলানি কোন বাটর কেটিএম গাড়ি আনলা কোন বাটর বুলেট গাড়ি আনলা কেতে এতে কেতে চশমা মানে পিন্ধলানি
0: সেটা দান্দা মাত্র
1: এলে কোন বাটে কাই করলানি সে ভিতরে সবুটি গেল
0: সে ভিতরে কাইটা এ যেতকি নিশা

0: ব্যবহার কলাইনি বলবে, করলে ডাবু কামাইলেনি, মনে নাই মাতর নাই জীবনকে হানি আছে, দরিদ্র লাই পুলিশ বলে খেড়ে বলে গুলি মিশা মারতে ভাই
1: মারতে ভাই সেমন তো ভিতরে গালাইনি ভারলাইনি গাড়ি
0: আরই গোটে কথা জন মন মিশা দ্বারা ফোড়লাইনি সেমন সে নানা কইলা পরে আর ভারত নাইনি সেটা দণ্ড আছে এমনি দণ্ড আছে সরকার গোটে খোড়া দণ্ড গোটে খোলা আছে সে দণ্ড ভিতরে কে মিশা পিটিত নয়
2: সেটা বলে সে ভিতরে পসলে আর বারবাকে নয়
0: হ্যাঁ ভাই মন সেটার পয় এ নিশা কারবার ছাড়ু আমার সমাজ কে দেখো আমার গাঁও কে দেখো আমার দেশ কে দেখো আমার পিলামন কে দেখো আমার আইবা পিড়ি জনাত পিলামন তাকর পয় আমি কাম করু কাম।

0: এতেক দিন রই করি আমার ভাই বোন সঙ্গে মিশি করি আমার বৈঠক জন্ম আমার রেলাই কি আছত এবে সব লোক আছত সেমন সঙ্গে মিশি জন কথাবার্তা হইতে রু বৈঠক আসতে রু লোক মানকে বুঝাইতে রু সেটা খনে বুনাই যাইছি কি নাই মতো গোটে কেমতি কেমতি লাগছি এবে সকাল উঠলা বলে আজ কাইটা আছে বৈঠক যাবার আছে কাই কাইটা আমার ভাই বোন বুঝাবার আছে বলে গোটে মনে ভাবতে রেলু এলে এবে সেটা মিশাই যে আজ তানু জন সরি যাইছি সেটা মিশা কেতিক দিন এটা চালছি যে আজ বৈঠক যাবার কি আছে কি নাই কেমতি মাত্র তো এবে তো আরে আইকে আইবার হইছি মাত্র নাই বললা পড়া বলাবে
1: সে আগ তো কয়টা বলে মোক যাবার আছে একা বলে গরে এবে সারি গেলা পথে সেটা দিন রয়ে যাইছি না
0: যাইছি
1: যাবার আছে বললা
0: যাবার বললা পড়েছি।

0: পারিস নাই,
1: মরতো বইসে গেলাবে, মরতো বইসে গেলাবে আর যাইকে নাই হে। মাতর আমার যদি ডাকা ডাকি করবে কাতা পারতে হবে, কেবে কেবে আই কে হইছে নাই বলাবাটা নাই বলাবে।
0: এতকি দিন তুমি আমার সঙ্গে বিড়ি করে রেলাস, নানা ভাই এই করে রেলু, আমি সব লোক মিশি বিড়ি করে রেলুস, এবে তোমাকে এবে ছাড়বাকে পড়ছি বৈঠক। এবে তোমাকে এবে কেমতি লাগালানি, আমাকে কাই বলি তুমি উপদেশ দেবাস।
1: মুই তোমাকে এটি কইবা কথা কাইটা বলে দেখ, রেডিও বলে কাইটা ছটা বলে ছটা বলে আরম্ভ হয়েছি। হ্যাঁ এটা আগে তো আর বেল এপট সেপট করলে না হে। মুই কইবা কথা কাইটা এবে জন সরকার জন সুবিধা মানে আইলানি, জন সুবিধা মানে মিললানি, পিলা টোপের পাঠ পড়বার কথা হোক কি সবু কথা হোক, তোমে প্রথমে কায় কায়টা হেলানি পদে জানবার আছে বুঝবার আছে, তার পছে যাইকি আমার ভাই বোনকে বুঝাইবার আছে যে এমতি এমতি যোজনা মনে আছে, এমতি এমতি সুবিধা মনে মিলছি, তেবে কে তুমি জনাই পারছ। মা তোর কেতে লোক আইলাইনি কায়টা বলে কায়টা কইকি উঠি গেলাইনি, এটা আজকে কালি সবু লোক বুঝলাইনি, সোশ্যাল মিডিয়া তানে মিশা আইলানি, তো সবু কথা বুঝি করি লোককে জনাইবাটা নিকয়।
0: এবে তুমি কইবা হিসাবে আর উপরে পাঠ সাঠ পড়বার আছে, আমি পড়বার আছে
1: পড়বার আছে,
0: তার পছে আমার লোকর কেমতি জিউনা খাওনা কেমতি জি নাইনি সেটা নিজে যাই করে মিশা দেখবার আছে।
1: যেড় বেলে যাকে আমি পদাই যাই করে গাঁ ভিতরে না দেখু লোকর সঙ্গে না মিশু, সেড় বেলে যাকে আমি জানকে না পারু যে আমার লোকর কাই অসুবিধা হলানি, কেনতা গলে সুবিধা আছে, কাইটে তাকে না মিললানি, সেটা গলে মিশলে একা আমি যাই করে তাঁর সঙ্গে কথাবার্তা আই করি ইতি বৈঠকে আসলে আমি সেমানকে বুঝাই কে আইসি কই কে আইসি আর সেমানে মিশা বুঝবে আর তার সুবিধা মন নেবা।
2: জ্ঞান রালে সর জ্ঞান বড়,
1: হ্যাঁ এলে জ্ঞান বড়বাটা কেনতি যেড় বেলে দেখো গাঁও ভিতরে না যাও আমি সে কথা আমি জানকে না পারি,
0: বড় লোকের কথা আমি কোনো মানবার আছে,
1: বড় লোকের কথা মানবার আছে, এটা প্রথম কথা আছে।
0: মুই আগে জানি বলে কইলি না,
1: কইলি না এলে দেখে মুই কে জনটা কইলি না। আজকে 40 বর্ষ হয়ে গেল, 40 বর্ষ ভিতরে আমি কেতে লোক সঙ্গে মিশলু, কেতে কথা জানলু, পুরনা কথা জানলু, নূয়া কথা মানে কেন জানলাম সেটা মানে মিশা শিখলু, সেটা শিখি করে আমি ভাই বোন বুঝাইলু নি কইলু নি আমার আমার মিশা কথাবার্তা হেলু নি ঠিক। সেটার কাজে জোন মানে এবার সান সানটা মানে আছো সেমানে বড় লোকের কথা শুনবার, বড় লোকের কথা শুনলে এবার যেমনি ঘরে মা বাবার কথা ন শুনলে পিলা মানে যদি খারাপ হয়ে গেলানি, সেমতি যদি বড় লোকের কথা না শুনবুস বলে তুই সেমতি একা হবুস।
0: হলে এবে যে আইলা দিনকে এজন আমার 34 জন কার্যক্রমের ভবিষ্যৎ কেনটা দেখালাস?
1: এবে তো দেখা এবে আগে যোনটা আমি দেখতে রিলি এবের ভিতরে তো বেশি ফরক হয়ে গেল আছে। কেনটা বলে
2: কাই ফরক মামা কই
1: ফরক বলে দেখা আগে লোক মন জবর শুনতে রলাই, মাত্র এবে খন্ডে উনা বললা পরে হয়ে গেল আছে, বুঝলাস কি? কাই কাজে ই মোবাইলের কাজে হয়ে গেল, মুই ভাবলিনি এটা কতক দিন গুলা রেসি কি নাই, মতো বিষয় কোনো চিন্তা করা লাগলা।
0: কেনটা বলে আমি সেটাকে আগে নিয়ে হিসেবে
1: এটা কেনটা বলে দেখা এটা সবু কথা আছে সরকার উপর কথা, সরকার যেটা বলে ভাবছি এটা রবিবার আছে বলে রেসি, হলে সরকার কে কে কইছে আমি একা কইবার আছে, আমি যেটি বলে আমার বড় বড় নেতা মানকে ইয়ে মানকে কইবু কি ভাই আমার এমতি এমতি আছে, আমার যখন সংস্কৃতি আছে সেটা বঞ্চাইবার আছে, আমার লোকমানে এনে সুবিধা আছে, আজি যাক সেমতি একা আছ খন্ডে খন্ডে জন্ম মিশা পদায় আইলানি আরি আছ সেমানে বুঝাইবা পড়ছি, এটা রেবাকে পড়ছি।
0: হলে লোকমানে এই ভিতরে পূর্বার আছে,
1: লোকমানে এই ভিতরে পূর্বার আছে, তেবে যাই করে এটা রয়েছি নাইল দিন বলেই যাইছি।
0: আলে বাবু তোমে তো আমার সঙ্গে কথাবার্তা এলো সে মামা, তোকে আরি গোট গীত গোট শুনাইলে হয়তা
2: নাই
0: এইটা নাই শুনাই দেব, বলে আরে কোর দিন বেট কাটে সিনু হইছি
1: নাই নাই ঠিক সত কথা তো গীত গড় শুনি দেব গড় শুনি দেব।

0: আলে না না এ গীত তো কেনা লা মাত্র এটা এখন দুঃখ গীত রে লাগা
1: দুঃখ গীত বলে দুঃখ গীত রেছি সরদা গীত রে সব মিশি কি রেলে কা কোন সরদা লাগে দুঃখের দুনিয়া এবে তো আবগা ভাত খাই লিছি কি হই শাক রে বার আছে ডালি রে বার আছে সব রে বার আছে নাই খেল তো সরদা লাগছি
0: কেবে মিঠাটা মিলছি
2: কেবে
1: আমটা আমটা মিলছি
0: কেবে রাগটা
1: রাগটা মিছে মিলছি
0: হিলে তুই জন আমার বৈঠক ভিতরে এতকি দিন আমার সঙ্গে ভিড় করে রেলুস যদি আমার কাই ভুলে গেলাতে বলে মোকে ক্ষমা করে দেশ আমাকে সব লোক ক্ষমা করে দেশ
1: নাই দেখা
0: যদি কাই ভুল করে বলে আমি
1: নাই দেখা ভুল ভটকা সবুর লগে হেবাটা হইছি মাতর সেটাকে আমি না ধরু মুই যেটে বেলে কইতের লিখ তোমাকে বড় লোকের কথা শুনি শোনা বলি করি সেন্তি আমার যেতকি মু আমার ভাই বোন মানে আছো তো আমার বৈঠক ভিতরে সবুকে আমি কইদেলি যে বড় লোকের কথা মানা বড় লোকের কথা শোনা সান লোক না হয়ে যা মুই তার কথা কাই শুনবি সান লোক নাই কে মিশা না হে শুনি দেলে শুনবার আমাকে যদি ভাল লাগলা বলে ভিতরে রকির কাম করবার নাই বলে নাই
0: আল না না এতকি কথাবার্তা দিল আজ তার তো আর বৈঠক ভিতরে ভেটঘাট হয়েছি কি নাই কি সে মাপুরু জানে মাতর চেষ্টা করতে রেবু আমার বৈঠক লোক কেবে কেবে আইতেরা মিশা তোকে খোঁজতে রেবু এতকি আমার উপরে তোর আশীর্বাদ র
1: আছে সবুর আছে মোর ভাই বোন জন্ম আজি যাকে মোর কার্যক্রম শুনতে লাই আমার যেন ভালো পাইবাটা মতো দেতে লাই সেমানকে মিশা কইদেলি যে আজির তানু আর মুই বৈঠক ভিতরে আজকে না পারে তোমার যেন ভালো পাইবাটা মতো দেলাস মতো মিশা বড় শ্রদ্ধা লাগলানি এমতি শ্রদ্ধা দেবাটা রো মুই মিশা কোন কোন বাটর মিশা তোমার তানু এটি পাইতে রেবি সবুকে মোর ধন্যবাদ লাগ
0: আলে জোয়ার লাগো না না
1: জোয়ার লাগো
0: জোয়ার করে দেশ
2: জোয়ার মামা
0: জোয়ার জোয়ার জোয়ার লাগো সব ভাই বোন মনকে আমার নানাকে মিশা জোয়ার লাগো আজির কার্যক্রম এটি সারাও আর গোটে দিন কেবে বি যা বেটাঘাট হেউতুন নানা সঙ্গে
1: নাই মুই কি আছে আইবাটা আইবি আমার ভাই বোন সে কথাবার্তি আমার যেতিকি লোক সবুর সাথে মিশবি

0: চারা নেই লগে লেখা ভুল যে তুমি অধিকটি চারা আনছ বলে মতো মিশার জুড়ে পড়া দিও
1: এটা খালি বৈঠক ঘর ভিতরে এমনি তিন চারটা বাঁটিবা বলি ধরিকি পড়ে আসলি যে শুনো আনিবার উদ্দেশ্য কোণ বলে ভাল মঞ্জি রু ভাল গছ হব
0: বল কথা রচি কি না এই মঞ্জি গুণে ফল বলি কি না
1: হ্যাঁ ভাল গছ রু ভাল ফল হব হেলে আমি সেই বিহনটা রখিথা বলে পরবর্তী ফসলের মিশা আমি সেই বিহনটা আমি ব্যবহার করে পারি
0: সত্য কা ভাই
1: সত্য কি না কো
0: এবে বি তো দেখো তো আমার আগে যেমন জেজমা জেজবাপা মন থিলে বাপা দাদি অমল বল তো আগর বিহন মন রকি না বাড়ি বগিচা লগাউ
1: সেটা পাই আমার দেশী বিহন এবার পর্যন্ত অছি না
0: অছি
1: যে শুনো মই কইবা অর্থ কোন হইলে আমার তো দেশী বিহন আমি পারম্পরিক হিসাব রখিবা আর আজকাল তো আমি চাষ মিশা পারম্পরিক চাষ করিবা বলি চিন্তা করছো আলোচনা করছো শপথ মিশা বৈঠক করে নেইছে
0: নৌছে ভাই মাত্র পারম্পরিক চাষ করি কি না বি তাকু বি আমি আধুনিক পদ্ধতিরে কিন্তু করিবা আউরি যদি টিকে বুদ্ধি খটাই কিনা ব্যবসায়িক ভিত্তিরে করিবা বলে জব্বর টিকে লাভ পাইবা বলি কিনা
1: এটা আগে মন পাইলা ভাল কথা আজ এই বিষয়ে মই আসি সব বৈঠক ঘর কথা পকেবি বলে বিচার করি আসতুলি
0: না ভালো বিষয় কা
1: হলে ভালো বিষয় বলে কোন আমি চাষী কুল পরিবার ব্যবসায়িক ভিত্তিরে চাষ করিবার অছি বলে আমি যোজনা করিবার অছি
0: আগরু
1: কু প্রকার বিহন আনিবার অছি মাটি কু ভলিয়া অছি আমরো মাটি পরীক্ষা করি তার কু কিসমটা ব্যবহার করলে আমু ফসল ভালো অমল মিলিব আর বর্ষ তমাম আমি কিন্তু চাষ করি আমি আমার জীবন পেট পাটনা করিবা এই সব চিন্তা কু নেই আমি কোন সব চাষবাস কলে আমি আগুকু বড়িবা তার সহিত আমি আমার জেলা হো আমার রাজ্য মিশা আমি আগেই পারিবা চাষ
0: করলে তুমি কইবার অরত বলে মূলর গোটে যোজনা করতেবার অছি প্ল্যানিং থিবার অছি কেতকি খরচ করবি কেতকি বিক্রি বটা করবি লাভ কেতকি রইব হেলা সব রকমের বল তো
1: এবে দেখো মধ্যে টমাটর রেট বড়ি যাচ্ছি আমি পড়োশী রাজ্য হোক কি বাহার আমি আনুছে
0: নির্ভর করছে
1: নির্ভর করছে অধিক দরদাম দেখছি আনুছে আমি যেতবে অধিক আমার হয়ে যাচ্ছি সেতবে সি রেট আমাকে আউ হোক না টঙ্কা দুই টঙ্কা আমি বিকিবা পড়ছি
0: বলে সব চাষী গোট রকমের যদি চাষ করবা বলে ডিমান্ড রইব কি কো তো
1: সেটা পাই বজার কু ধরি চাহিদা কু ধরি যদি ব্যবসায় করিবা সেটা তোমার মুই তো টমাটো কথা কইলি আমার নীতিদিন আলু পেঁয়াজ মিশা দেখো
0: হই ভাই
1: আমি সবুবেলে পড়োশী রাজ্য উপর নির্ভর
0: করছু গা ভাই
1: যদি আমি আমার অঞ্চলের তাকে উৎপাদন করিবা কু ভলিয়া পরিবেশরে অনুকূল জলবায়ু হিসাবে হব তাকে ধরি আমি চিন্তা করিবা বলে নিশ্চয় আমি আমার চাষ ক্ষেত্রকে আগুকু বড়াই পারিবা
0: বলে আমার বাটে বি সবুবেলে হই পারবো কি ভাই
1: আমার যেটি কৃষি বৈজ্ঞানিক মানে অছন্তি তাঙ্ক মানর মতামত হচ্ছে সেমানে উপদেশ দৌছন যে আমার কোরাপুট জেলার যে মাটি পানি পবন অছি এটা সব প্রকার চাষ হই পারিব
0: ভালো কা ভাই
1: হেলে এই চাষ ভিতরে মই উড়ে চিন্তা করতুল যে পেঁয়াজ চাষ কথা উড়ে হতুলি
0: আরে বা ভালো কথা উড়ে হেলে
1: পেঁয়াজটা দেখো সমস্ত দরকার
0: দরকার
1: আও 12 মাস তার চাহিদা অছি হেলে আমার অঞ্চলের ব্যবসায়িক ভিতরে যদি আমি পেঁয়াজ চাষ করি পারিবা বলে সফল হই পারিবা কি নাই তাইর দুই পয়সা অধিক লাভ পাই পারিবা কি নাই আও তাকু ধরিকে আমি আমার জীবন জীবিকা করি পারিবা কি নাই তাকু ধরি গুড়ে আলোচনা আজ্ঞা বহুত বহুত স্বাগত আজ্ঞা আমার বৈঠক ঘরকু তবে প্রথমে যদি আমি পেঁয়াজ চাষ বিষয়ে কথা মানে পেঁয়াজ চাষ কাহিঁকি হয়ে পার না আমার অঞ্চলের তার জলবায়ু কোণ রয়েছে বিহনর অসুবিধা রয়েছে কি না কোণ সব অসুবিধা রয়েছে সুবিধা রয়েছে এ বিষয়ে কিছু কইবা
2: হ্যাঁ নিশ্চিত ভাবে যে পেঁয়াজ আমার রেট হচ্ছে তার মুখ্যত ভাবুছি দুইটা কারণ মুখ্যত গোটে হল আমি খরিফ ঋতুরে পেঁয়াজ চাষ করুনু কোরাপুটে আমি আলু চাষ খরিফ ঋতুরে করুছু পেঁয়াজের মধ্যে সেমিতি আবশ্যকতা রয়েছে যেটা কি আমি পেঁয়াজ করুনু অলগা রাজ্য উপরে আমাকে নির্ভর করা পড়ুছি সেইপা আমার রেটটা বড় যাচ্ছি আইদর আমি চাষ করা বর্ষা দিনে নহলে আমি বেশি মাত্রার চাষ করা এবং তাকে সাইতি রাখা আমার এই যে সময়টা যে সময় আমার রেট অধিকা হচ্ছে সেই সময় আমি তাকে ব্যবহার করা বা ব্যবসায়িক ভিত্তিরে আমি তাকে বাহারে বিকিবা আপনার নিকট ভবিষ্যতের নিউজে শুনে আমার জনে কর্ণাটকর চাষী ভাই কোটিপতি হয়ে যাই পেঁয়াজ চাষ 20 একর করি তেমন সেইটা হচ্ছে রিক্স তেমন রিক্স ফ্যাক্টর কিন্তু তাঁকর পানি নাহি কিন্তু সে চাষ করিকি কোটিপতি হয়ে গলে আমার পানির সুবিধা অছি যেউঠি বি নাহি সরকার বিভিন্ন প্রকার সব সুবিধা সব রয়েছে যে মুবি সে মোর কথা ছলরে সে সেই জিনিস মধ্য আপনাদের সূচনা দেবি আউ তেমন আমি কেমিতি অদিনিয়া চাষ সবলে মানে অদিনিয়া চাষ করিলে আমি তার লাভ ঠিক ভাবে পাইপারিবা সংরক্ষণ তেমন সংরক্ষণটা

0: 2500 ম্যাক্সিমম জন চাষী ভাই কু রিহাতি দেই পারিবু
1: মানে শতকড়া 50 ভাগ
0: শতকড়া 50 ভাগ 87500 টাকা পর্যন্ত রিহাতি দেই পারিবু সেই ঘরটা গটে ঘর হেইতিব আপনকৰ এজবেষ্টস ঘর হেইতিব এবং চারি করে বাউঁশরে নির্মিত হেইতিব বাউঁশরে থাক হেইতিব পবন যাতায়াত করি পারতিব খরা দিনরে আমার অমর হেই সারা পরে আমি সেইটি থাক থাক করি কি রকিব এবং 25 টন পর্যন্ত পেঁয়াজ রখিপারু তেম ভাবন্তু জন চাষী হয়ে যদি 25 টন পর্যন্ত অমল সময় কম রেটে ন বিক্রি করি নিজে চাষ করু কিংবা তাঁর গাঁ কিংবা পাখ গাঁ চাষ হো পেঁয়াজ কু সে কিণিকি রখিপারে তিন চারি মাস পর্যন্ত যদি রখবে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর তাপরে রেট নিশ্চিত ভাবে দুই তিন গুণার সে বিক্রি করবে এইটা আমার চাষী বাহিনী ভিতরে মানে আমি তাঁর সজাগ করা পড়ব সে সচেতনা করা পড়ব যা ফলের সে চাষে যে কুমার আমি সবুলে কম পয়সা পাওছু সে পেঁয়াজ এত মাত্রার করুনু তেমন আমি তাকে যেতে প্রসেসিং করা যেতে রক্ষা হলে আমার যেকোন জিনিসটার রেট ভ্যালু এড কলে রেট বড়ে তেমন আইদার সে সাংে সাং চাষ করবে বিক্রি করবে হলে সে তাঁর খরচ অনুসারে সে এত লাভ পাইপার না কিন্তু যদি তাকে সে যে কহিলি রখিপারে হলে নিশ্চিত ভাবে দুই তিন গুণা লাভ পাইবে দুই নম্বর আমার মঞ্জি সব এবে বাহারা যেটা কি আমি বর্ষা দিনের মধ্যে চাষ করা সে শীত দিন পর্যন্ত অপেক্ষা করা দরকার না যে ভাই ভৌণী মানুষ উচ্চ জায়গা আছে সেটি আমি সব ধান অণধান ধান কু সবুলে ন যাই কি অণধান এইভাবে পনিপরিবা হো কিংবা এমনি আলু হো কিংবা পেঁয়াজ হো চাষ কলে নিশ্চিত ভাবে ভালো দুই পয়সা পাইপারে তেমন এই যে রিহাতি কহিলেন তার বিভিন্ন দিগ সব রয়েছে আলু চাষ করা আলু কু কোল্ড স্টোরে রখবে পেঁয়াজ কু আপনার কোল্ড স্টোরে রখা যায় না পেঁয়াজ কু হচ্ছে ভালো পবন যা আসবে যা আমি মঞ্জি পেঁয়াজ ধরতো আলু মঞ্জি হো কিংবা পেঁয়াজ মঞ্জি হো এই সব কিনিবার বিহন যোগাইবার রাতে রয়েছে আলুরে সেমিতি ধরন্তু গোটে দুইটা কোম্পানি অছন্তি বিহন আলু যেটা কি আপনার সার্টিফাইড সিড হো বা ফাউন্ডেশন সিড হো সেই মঞ্জি কু সে কিলো প্রতি গোটে গোটে গোটে জিনিস ধরন্তু আমার NHRDF সে যোগাউছি 25 টঙ্কা যেথিরে কি মানে অন দি স্পট চাষী কিনিলা বেলকু আপনার 6 টঙ্কা সবসিডি পাইবে মানে কিলো প্রতি 19 টঙ্কা দিয়ে সে কিনবে চাষ করিলা পরে তাঁর ফিল্ড ফটো উঠিলে এগেন তাঁর একাউন্টে 4 টঙ্কা কিলো প্রতি 4 টঙ্কা ডিপোজিট হব তেমন এটা বিহন কিনবার তাঁর সবসিডি রহিলা তাপরে এই
1: যে তরফ চাষী ভাই বিহন বিতরণ করা হচ্ছে
0: হ্যাঁ আমার বিভাগ তরফ রু বিক্রি হচ্ছে এই যে সবসিডি কহিলি আমার বিভাগ মাধ্যমে হচ্ছে তাপরে যে কোম্পানি মানে অনেক ধরতো সে কোম্পানি মানে আমার যে ন্যাশনাল হর্টিকলচর আমার রিসর্চ যে বৌদ্ধে অনেক গোটে NHRDF যে কৌনি যা রাষ্ট্রীয় উদ্যান কৃষি গবেষণা এবং উন্নয়ন প্রতিষ্ঠান বৌদ্ধে অনেক ন্যাশনাল হর্টিকলচর রিসর্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেসন সে মঞ্জি একচুয়ালি যোগাউছন্তি পেঁয়াজ মঞ্জি হোক আলু আলু হো বিহন আলু হো বুঝিপারে তেমন সে বিহন প্রতি কিছু অবিশ্বাস করার আবশ্যকতা নাই সে তাকে ভালো ভাবে জর্মিনেসন টেস্ট করি বজার কু দৌঁচন্তি তাঁকর এবং আমার সহায়তারে বিহন সব বিক্রি করা হচ্ছে তা বাদ এত ব্যতীত আমি যে চারা সবু করবে আগ্রু আমি সব কুছু চারা তলি পকাউছু তাকে নড়া ঘোড়াইকি আমি নড়া নড়া ছপর ঘোড়াউছু তাপরে আমি চারা উৎপাদন করছু যেথিরে কি আমার বহু জর্মিনেসন পরসেন্টেজ টিকে কম মধ্য রয়েছে তেমন তাকে যদি আমি টিকে মডর্ন ওয়ে টেকনোলোজি ওয়ে পলি হাউস করা যে প্লাস্টিক উপরটা কভর হয়েছিল সে ছোট ছোট ঘর বি যদি কৌশল হলে তাঁর যেকোন খালি পেট পেঁয়াজ তৈরি করা নুহে পনিপরিবা তৈরি করা তাঁর এটা ভালো সহায় সেইরে রিহাতি সব রয়েছে এই সব পলি হাউস সব তৈরি করা যেথিরে কি সে বাম্বুর বা কাঠ জাতীয় বি পলি হাউস করে তৈরি ঘেরা সব করা প্রস্তুতি করা তাপরে ধরতো সে আপনার বাম্বুর যদি করবে লিমিট রয়েছে বাউঁশর 50% সবসিডি 45,000 পর্যন্ত দিয়েপারছু বুঝিপারে এত ব্যতীত আমার বিভিন্ন প্রকার পাঁচ সুবিধা নহলে চাষ হোনি তেমন এই চাষ করা পাঁচ সোর্সটা নহলে ডাইরেক্টলি আমাদের আমি পোখরী দৌছু মানে আপনার 20 মিটর 20 মিটর 3 মিটর গোটে যদি পোখরী করবে এবং তাকে ପ୍ଲାଷ୍ଟିକ ର କଭର କରିବେ ଆଉ ଡ୍ରିପ୍ କରିବେ, ସେ ଡ୍ରିପ୍ ଆଉ ସ୍ପ୍ରିଙ୍କ୍ଲର କଥା ମୁଁ ଆକ୍ଚୁଆଲି କହୁଛି, ପାଣି ଆପଣଙ୍କର ଧରନ୍ତୁ

এছাড়া শৈল্পীমানে হলে কুমার সানু এবং সাধনা সরগম। তাবিজ রোমানি এবং সুনীল ঝাঙ্ক রচনা, সঙ্গীত পরিচালনা করেছেন দিলীপ সেন, সমীর সেন, চলচ্চিত্র এক হি ভুল।